কিনেগিরিক আকাশ বাণী শিলং খুবর প্রি দাও জেরিসন বারজরি কিনেকি লং কিমাত কেব কংসান জং খুবর খাটওয়ে স্নেম কিঙাল ইনটি জং ডিজিটাল ইন্ডিয়া কলা পিনকুপ বর কি দুপ কি রংলি বাদ কি বুনা কয় কট বাট পিনসুক্রু এ রুকম এম জং কি মিলিয়ন মুট অং উমিনটি রং বাদু কী উনরেন্দ্র মোদী পিনট্রি কাম কসরকার পদে স্কিম ভি বি জি রাম জি বাট পিনিয়ার শুশু কমি ঘালিয়া হে কি স্কিম কাম পিন রয় হে কি থাই নং কন্দং পিনপাও উমিনটি রংবা কজিল্লা এক স্কিম ও টি এস কুম কিনারাপ নাক বিনতা কি খাটনি হাজার মুট কি ট্রাই ট্রক হামি ঘালিয়া বাট দে তং সরকার পদেন কবদনে কর নাক বিনতা বন পিনট্রি কাম এক আই এল পি হামি ঘালিয়া অং ইকং আমি লিংড কাকু বর গবিয়া উমিনটি রংবা দু কী উনরেন্দ্র মোদী উলয়থু বা সিনজাম জং ডিজিটাল